ছিল পসিনা পচল আঁখো মে শরারত হোটো পে শিকায়ত বেচন তবীয়ত হতাব সি হালত হুচ কহ ইজাজত হ।